te taratakle ini tabakha do awe te awe tabitabat owe ho dito ke sokmo ke we awe UNHCR hip lo we danilo malaysia ko bu yo ko to we klo ni pa ko bi yo pho pa ko ba ke te ka tho lu yan mi si khu ga ni di we te ta ba ta ho sokot de blo phela september ke si khu to ni ta ka ke sho ke we te wo regle ni we danilo ba lo ta ka ke sho te de phan ni lo bi yo tu mo so ru ta kho ke he owe te lu tu ka bo ni pitinya ba si ko ni lo sokot ke i ও তা টু টু খু হু পালো কবা টাকে শ্র অ টফা অ গো টা বি টা বট ও উই নি ইউ এন এইচ সি আর টে ও দা সি কো নি লো রোহিঞ্জা পামা কোবা কে আগা ইয়া গটু সি কো ককে টু লো ওয়ে ও বিয়ো টু নি বা তা আগে মালয়েশিয়া কো টু ক্লো টে ওয়ে দা উই সেগ টো কে ই ফ্যামিলিয়েশিয়া ঠিক কো পালো আমা ওয়ে পা কো ফো লি উ তা কো বিয়ো পামা কোবা কে নো উই ও ওয়ে দা টক লো খুই কলা তে গটু খো গে ইয়া খা খা উই হি পলো ওয়ে দা সি কো নি লো টকা দি বা কো জো টে কো বিয়ো কো স টা কো রে পু phe papa ko ba khade lo patu pu ba ko bi yo phuta ta pha ta thu tho we ti chu wi i ni to we ti ka ma lo ka do ba ta sunya wo ni ko cho te ta ko ba ku ti ko to te wa da ni lo ti ni i phe ko cho te pu chu ni ba ko bi yo pho lu si khu a kla ta si ta ni phe pu kwi lo ko to pu ba ta thu tho we ti chu ni lo ta ka di ba u do ta si ta ni ta ta mi ta mo we da wi klo ta pha phuta ta pha ni to ka ma lo ka do ba ta sunya wo ka nyo ta gro gro do chu pu ma ta pha khe ti ku ki nya we da ni lo চোটে তেসা আতো ফুতালো ওলে পাপা কো বাখে দলো পটু তফানি কবা মানলো বাদা তাফে দলো পটু উপু উগে লেন্যা নি টা উতা হু ফুতা দনো টা হে খলে কমালো টালো কচোটে পডু জুর ফানি লো সেটোকে ই ফুতালো টাচু ঠ অ জুর ফাই দিতো কমালো বাদা ফে দলো পটু উপু ও কমানি ওয়ে উই বাখা টাগিলে উতে তফানি কপা ফমাশনি ওয়ে গিনি কোটুতে ওয়াদানি লো কচোটে পডু নি ফুতা তফা আটাকু বাকুতে টামালো মাদো অখয়ে ইয়া তফা দি তেসা টা তো tablo to kehi wata khata ya ri kutu te wada to patuni ba tak so ni lo tak so te yu de mi wena me uta ba so bu tu mo so ro ta pa ho ba ba ti o we li kho tro te ya ta si ki ya ri e bi bi te wata ri ni lo pe ho tu hi ni su ta su ta ka mo wi lo ki ni ka ma ta pa ta ma ti o do sa tro pe ki tu ki si te ni la fe bu a ri tu ki tu ki si hu ni la ko ta si te to ni ne tu mo so ro ta pa ho ni ba ba ti o wada li kho tro te ya ta si ki আগে এপিপ নে ফে লা সেপ্টেম্বর তনি তো তব ভাবে দানি ল প খ গ তো তে ইয়া তে শিখি আল বাতি ওয়ে তফা আমি পাগনি ওয়ে দাবি পাতি ক্লা পমু কি তো কি ইয়া হসি মিগা ফোটা তে তো তে ইয়া নুইগা পাওয়ে আগে নে এপিপ আসর তো পতি না মানি ল দিনে তো দাতি তপ ল কবা তপা গ ও ওয়ে দাদি অনগি ইয়া গ তো তে ইয়া খা খা সি ক হিতি না ওয়ে দানি ল এপিপ আসর তো কি তো কি সি তনি লা ফেব্রুয়ারি তনি তো কি তো কি সি হুনি লা গ তো ta ni palo ta pho kha o we da ta kala ta ka thu kho ya yasi khi ga wi pha kla ta kala lu ka thu nu ya khu si ya ga ba ta pho kha o tu sa ga to kai ni pa ti nya ba si ko ni la pha kla po mu khu thu ya ya kho si ni ga ho ta hu ya lu si ga pa we ri pa ti nya ba si ko ni la no wi ti ta pha i mi we da the a p p 20 we sa ro ta pha khu ko o a ni di sa ro ti ta pha i pa ti nya ba si ko ni la pe yo tu mo sa ro ta pu i la kam la ti ta pha pho khu ni ma ha ও পোকদাওয়ে ভাগিনি অকুয়া তফামা আমা তটা আমা গিনি পেটুনি বাটা সোনি লো ডাকসলে কি টটি মিওনা নিপঠিডু ভাল অতিও তফানি বাটা পাগ পাপলানি ওয়েল ডিএনএ টাগিনি লো নিপঠিডু উই লখি ফেটা সাহিনি বা আমিল ততিন্যা ওয়ে বা আসু তফা ও বাটা ব্লা লখা ওয়েদানি লো ডো বুটি তফা হিপুকপু তফা হেকু ওয়ে তিনি লো ফেক্লাল অপু কুইটনি পুমু ফুল অপু হামা ওয়ে টাগা হেকু ওয়েদাসি নিল ইগটো দাদো অ লোকেডো না অডি মুমি হাকে কি দ কুকি আগি নিতে ওদাসি কো নিল অওয়ে আটাগটো ইমিওয়ে একটো ডব্লিউ নিল ইয়ে এডো না হুবাদি আগলুদি নিল বাসা ইতনা হুবালবা ল দাসা হি দফা মিরি এসরো পু দফা মিরি নি ইলুহু উইলি বাসা ইতি ওয়ে মিবা নিল পুমুফু ই মেলল বুলত দুমা হু তাপিন কো ইতা দালে নিল মিমি ল কোয়াপা পাতি দফা লনি দিপু খপল অতেন্যা ওয়ে দফা দিতো কটু ঠো ওয়ে দাসু দফা 我
ba okhu pawe da sikonilo do balo khuta akla po ami sonap siko pawe da sikonilo awe mi ko sini po ko se balo la utaga wi awe khuwe da awe pukhala ata u lusit ni daga nilo yuwe ni phethi do we khototo satho hama we da nilo awe mi ti da le ye eto ni ki awe so nilo yitami la le awe ko umudi le baba sane kini ye do thiba awe so do yemi mani ki esuni yikake mani o datino agini awe